0: হয় এতে হাঙিতরে তেমনি প্রোগ্রাম তাহলে লেগে ইংলাহারা
1: দা আসুনিরেন না তিনকক
0: ইংগি প্রোগ্রাম তা আসুনিরেন না তিনকক হালেল থমাস আপসানি আ কেরো তা গাছ হালেল ড্যানিয়েল সিপু আ আ কাসিপ এন্ট্রি হয় উরে ইনসিন হাঙি তেরে তেমনি তিনকক তিকক থমাস আপসানি আ কেরো

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। शाम के 5:30 हुए हैं। पेश है बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অগ্নিবীণা। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, যেখানে আতিথ্য নেই সেখানে ঐশ্বর্যের পরিচয় নেই, চেয়ে পাওয়ার চেয়ে হারিয়ে পাওয়ার মাত্রা বেশি। শকুন্তলাকে দিয়ে কালিদাস সেটাই দেখিয়েছেন। দুষ্মন্তকে প্রথম পাওয়াটা সুখের পাওয়া, দ্বিতীয়টা দুঃখের দান। একই মানুষকে পাওয়া, কিন্তু সে পাওয়া কেবল যে সংখ্যায় বাড়ল তা নয়, মাত্রায় বাড়ল। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে অনুষ্ঠান অগ্নিবীণা।

বাংলা কাব্যের আকাশে ঝড়ের মাতোন, বিজয় কেতন নেড়ে বিদ্রোহী কবি নজরুলের আবির্ভাব ঘটে, দুর্বার যৌবন শক্তি, জ্বলন্ত স্বদেশ প্রেম, উদার মানবতাবোধ, রোমান্টিক সৌন্দর্যবোধ প্রভৃতি বহুগুণের সমন্বয়ে কবি নজরুল ইসলাম প্লাবনের জলকল্লোলের মতো বাংলা কাব্য জগতে আবির্ভূত হয়েছেন। কবিতা ও গান ভীষণ মধুর রূপে কবির কাব্য উপবনে মুখরিত হয়েছে।

পশ্চিমবাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ কবি জন্মগ্রহণ করেন। কবির পিতা ফকির আহমেদ এবং মাতা জাবেদা খাতুন। কবি অল্প বয়সেই পিতৃহীন হয়ে অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে লেখাপড়া শেখেন। ছোটবেলার দুখু মিয়া জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন দুঃখী।

অবশিষ্ট অনুষ্ঠান শেষ না করেই বিবাহের পরদিন শ্বশুরবাড়ি ত্যাগ করে সোজা চলে যান কুমিল্লার কান্দিরপাড় গ্রামে। শ্বশুরবাড়ির আঘাত নজরুলের মধ্যে সেদিন যে পুঞ্জীভূত অভিমান সৃষ্টি করেছিল, তাই নজরুলকে বিদ্রোহী ও অন্যান্য বিদ্রোহাত্মক কবিতা রচনায় উদ্বুদ্ধ করে এবং অসহযোগ আন্দোলনের সাথে তাকে নিবিড়ভাবে জড়িত করে। প্রথম বিবাহরাত্রির বাসরে জন্ম নিল নতুন বিদ্রোহী কবি নজরুল। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমির অনিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বাংলা সাহিত্যে বিদ্রোহী বেশে আবির্ভূত হয়েই কবি নিজের স্থান অপামর বাঙালি পাঠকের হৃদয়ে চির অম্লান করে নিলেন। কবি সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা প্রকাশ করে স্বাধীনতার অগ্নিমন্ত্র প্রচারে মেতে ওঠেন।

স্কুলের পড়াশোনা অসমাপ্ত রেখেই নজরুল 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি চলে যান। কলকাতার পুস্তক ব্যবসায়ী আলী আকবর খাঁর বোনের কন্যার সাথে 1921 সালের জুন মাসে কবি নজরুলের বিবাহ হয়। শ্বশুরবাড়ির অহমিকা ব্যতীত নজরুল মনস্তাত্ত্বিক কারণবশত বিবাহের

বিশ্বকবি তার বসন্ত গীতিনাট্য রচনা করে যৌবন দূত নজরুলকে উৎসর্গ করেন। ১৯২৯ সালের সম্বর্ধনা সভায় কবি বলেন, আমি সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুল দেখিনি, তার চোখ ভরা জল দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাশীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমার গান সেই সুন্দরকে রূপে রূপে অপরূপ করে দেখার স্তুতি। এই সুন্দরকে কবি কবিতায় রণবাদ্য ও বাঁকা বাঁশের বাঁশরীর ললিত ঝংকারে মিলিয়ে নিলেন।

যৌবনের অবিসম্বাদিত কবি নজরুল ইসলাম ন্যায়ের দণ্ড প্রতিষ্ঠায় যে কোনো ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদী ঘোষক রূপে কবিকণ্ঠ বিধাতার রুদ্র রোষের ন্যায় সদাসরব। তিনি সগৌরবে ছাত্রদলের গান গেয়েছেন।

0: কবি নজরুল তারুণ্যের উদ্বোধক, অন্যায়ের রাহু, মঙ্গলের পূজারি, বিদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ ছাত্র সমাজকে তিনিই দিয়েছেন বিদ্রোহের বীজ মন্ত্র। বাধা বিঘ্নের মরু বালুরাশি দূর করে তারুণ্যের বিজয় কেতন উড়িয়ে দেয় ছাত্র সমাজ। চোখের জলে তাদের জ্ঞানের মশাল, বুকের স্বপ্নের গুঞ্জন, কণ্ঠে নিত্যকালের ডাক, অন্যায় অবিচারের বিরুদ্ধে মানবিকতার তরুণ তাজা রক্তে সিক্ত হয় পৃথিবী। শতাব্দীর মুক্তি কামনায় আত্মবলিদানের মহান ব্রতে জ্বলে ওঠে বিপ্লবের অম্লান আলোক কবির ভাষায়।
1: উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।

কবি নজরুল ছাত্রদলের জীবন বীণার উদয়ের যে সুর শুনেছিলেন, তাই শুধু প্রীতি নয়, সুগভীর শ্রদ্ধাও ধ্বনিত হয়েছে কবির বাণীলিপিতে। বাঁধা ধরা নির্দিষ্ট জীবনযাত্রা নজরুলের ধাতে হয়নি কোনো দিন। বাল্যকাল থেকে এক অভাবনীয় দৈন্য দশা তাকে মাথা পেতে নিতে হয়। এই ব্যথাই তাকে পরবর্তীকালে বিদ্রোহী কবিরূপে প্রতিষ্ঠিত করেছিল। সংসারের সাথে কবিতার জীবনকে খাপ খাওয়াতে পারেননি কোনো দিন। জীবনভর তাই শুধু আমরা দেখি তার বিদ্রোহী পলাতক মনোভাব। কবি নিজেই বলেছেন, বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে।

প্রায় 4 দশক ধরে কবির বিষের বাঁশি শেষ সওগাত এ শেষ হল। নজরুলের অসামান্য কবিকীর্তিকে কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন, ভারত সরকার দেন পদ্মভূষণ উপাধি। আজ তার জন্মদিনে কবির প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম।

এই গানখানির সঙ্গেই শেষ হলো আজকের বিশেষ অনুষ্ঠান অগ্নিবীণা। ভাষ্যপাঠে আমার সঙ্গে ছিলেন নিভারানী মজুমদার।

0: এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার।
1: শ্রোতাও, ইয়ে থা বাংলা কার্যক্রম। হম আকাশবাণী কে শ্রী বিজয়পুরম কেন্দ্র সে বোল রহে হ্যাঁ। সন্ধ্যা কে 6 বজে হ্যাঁ প্রস্তুত হ্যাঁ কিসানোঁ কে লিয়ে কার্যক্রম কিসান বাণী।
2: इस कार्यक्रम के प्रायोजक हैं भारत सरकार का कृषि एवं कृषक कल्याण मंत्रालय।